কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।